আকাশবাণী কেন্দুঝর প্রচার করেছে ভাবভক্তিপূর্ণ কার্যক্রম নৈবেদ্য। নৈবেদ্যর প্রথম ভক্তি গীতটি রচনা করেছেন অলেখচন্দ্র বিশ্বাল, কণ্ঠদান করেছেন শিল্পী বাদল কুমার আচার্য।

নমস্কার শ্রোতা বন্ধু, অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত এবং অভিনন্দন জনাই আরম্ভ করুছু সূচনা সম্বাদ এবং তথ্য ভিত্তিক উপস্থাপনার নমস্কার কেন্দুঝর কার্যক্রমের সাপ্তাহিক। বিশ্বর বিভিন্ন স্থানরে আষাঢ় শুক্লপক্ষ দ্বিতীয়া অর্থাৎ গত গুরুবার দিন পবিত্র শ্রীগুণ্ডিচা রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। কেন্দুঝর জেলার পুরপল্লী এই রথযাত্রা অনুষ্ঠিত হয়েছিল বেড়ে কেন্দুঝর রাষ্ট্র দেবতা শ্রী শ্রী বলদেবজীর পবিত্র রথযাত্রা হাজার হাজার ভক্ত গহণে শান্তি শৃঙ্খলার সহ অনুষ্ঠিত হয়েছে। রথারূঢ় শ্রীজীউ দর্শন করা হাজার হাজার ভক্ত বড়দাণ্ডে রুণ্ডীভূত হয়ে অপরাহ্ন 4:30 রথ টণা আরম্ভ হয়েছিল। প্রত্যুষ 5টায় শ্রীজীউ মানকর অবকাশ শেষ হওয়া পরে সকাল ধূপ লুগা লাগি দ্বারপাল পূজা সূর্য পূজা মঙ্গলার্পণ পুষ্পাঞ্জলি চক্কা ভিড়া ও পহণ্ডি বেশ অনুষ্ঠিত হয়েছিল। অপরাহ্ন 2:10 পহণ্ডি আরম্ভ হয়ে 3:20 পহণ্ডি শেষ হয়েছিল। জিপিজিপি বর্ষা সত্ত্বে শ্রীজীউ মানুষ রথর চতুর্শ্ব প্রদক্ষিণ করে পহণ্ডি করা কনক মণ্ডপকু নিয়ে যাইছিল। পহণ্ডি সময় কেন্দুঝর রাজা সাহেব ধনঞ্জয় নারায়ণ ভঞ্জদেও পুষ্পাঞ্জলি প্রদান করে ঘণ্ট ঘণ্টা খোল কীর্তন ও লোকঙ্কর হরিবোল হুড়হুড়ি ধ্বনি ধাড়ি পহণ্ডিরে প্রথমে প্রভু সুদর্শন পরে শ্রী শ্রী বলদেবজীউ মাতা সুভদ্রা ও শেষের শ্রী জগন্নাথঙ্কু কনক মণ্ডপকু নিয়ে যাই রথারূঢ় করা যাইছিল। পহণ্ডি শেষ হওয়া পরে চারমাল ফিটা যাই প্রভুঙ্কু বামন বেশ করা যাইছিল। ঘোড়া বন্ধা ও রথ উপরে চকাভিড়া কার্যক্রম ও বেশ শেষ হওয়া পরে কেন্দুঝর রাজা সাহেব ধনঞ্জয় নারায়ণ ভঞ্জদেঙ্ক দ্বারা ছেড়াপহরা কার্য শেষ হয়েছিল। এরপরে 10 দিগ বলি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছিল।

0: অজনা লিঙ্ক ক্লিক করতু না সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখতু এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু
1: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 তৈরি রাইট হলে এপর্যন্ত এত স্ট্রং কেমি আছে
2: আরে এইটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
4: আদিবাসী গীতরে প্রচার করুছু মুন্ডারী গীত পরিবেশন করিছন্তি কালীচরণ সিং এবং সাথী
5: মুন্ডারী ওড়িশার গোটি আদিবাসী সম্প্রদায় বর্ষর বিভিন্ন সময়রে এমানে বিভিন্ন উৎসব পালন করন্তি গাই বন্দন সেমানকর গোটি প্রধান উৎসব এই উৎসবটি কার্তিক মাসরে পালন করা যায় উৎসব পালন পূর্বরু আদিবাসী পল্লীর লোকমানে একত্রিত হই উৎসবর

0: ମାସକୁ ମାସ ବିଦ୍ୟୁତ ବିଲ୍ ବଢିବାରେ ଲାଗିଛି, ଭାରି ଅସୁବିଧା ହେଲାଣି।
1: ହଁ ଯେ ହେଲେ କରିବା କଣ, ଘରେ ନାନା କାମ ରହୁଛି, ଗରମ ବି ସମ୍ଭାଳି ହଉନି।
2: ମାମା କଣ ହେଲା, ଏତେ ଚିନ୍ତାରେ କାହିଁକି ଅଛ?
0: କିଛି ନାଇଁ ଲୋ ମା, ଏଇ କରେଣ୍ଟ ବିଲ୍ କଥା ଭାବୁଥିଲି। ଆଉ କହ, ମୋ ମାମାର ପଢାପଢି କେମିତି ଚାଲିଛି?
2: ଭଲ ଚାଲିଛି ବାପା। ଆଜି ସ୍କୁଲରେ ଆମ ସାର୍ PM ସୂର୍ଯ୍ୟ ଘର ଯୋଜନା ବିଷୟରେ କହୁଥିଲେ। ଘରେ ସୋଲାର ପ୍ୟାନେଲ ଲଗାଇଲେ ପ୍ରତି ମାସରେ 300 ୟୁନିଟ୍ ପର୍ଯ୍ୟନ୍ତ ବିଦ୍ୟୁତ ବିଲ୍ ବଞ୍ଚାଇ ପାରିବା। ଆଉ ସରକାର ଏଥିରେ 3 kW ପାଇଁ 1,38,000 ଟଙ୍କାର ସବସିଡି ମଧ୍ୟ ଦେଉଛନ୍ତି।
1: ହଁ ସତେ, ଲକ୍ଷେରୁ ଅଧିକ ସବସିଡି।
2: ହଁ ମାମା, ସଞ୍ଚୟ ବି ସୁବିଧା ବି।
0: ଆସୁନ 1800345678 କିମ୍ବା 1912 ରେ କଲ୍ କରି ଏହି ଯୋଜନା ବିଷୟରେ ଅଧିକ ବୁଝିବା।
3: প্রিয় টিপি এনওডিএল বিজুড়ি উপভোক্তা, আপনার জানতে কি এবে 25 বর্ষ পাই বিজুড়ি বিল চিন্তার মুক্তি। PM সূর্য ঘর যোজনার মাত্র 1,875 টাকা দিয়ে, আজ্ঞা হ্যাঁ মাত্র 1,875 টাকার নিজ ছাত উপরে সোলার প্যানেল বসান্তু এবং বর্ষক 5,000 টাকা পর্যন্ত সঞ্চয় করন্তু। আজ হি 1800345678 কিংবা 1912 রে যোগাযোগ করন্তু।
4: শ্রোতা বন্ধু, আপনার শুনুছন্তি গীত সঙ্গীত স্বর ও মূর্ছনার রঙ্গকু নেই কার্যক্রম ইন্দ্রধনু।

0: শ্রোতা বন্ধু, আজ তো সময় ইশারা দে কার্যক্রম বিদায় নেওয়া তে আপনার আজর কার্যক্রমটি কমিটি লাগিলা আমাকে মতামত লিখি পঠাইব আদৌ ভুলবে
1: আমাকে মতামত লিখি পঠাইবার ঠিকাটি হচ্ছে যুববাণী বিভাগ মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী কটক 753001
0: আমার মেল আইডিটি লিখি রাখন্তু yv.airctc@gmail.com
1: শ্রোতা বন্ধু, পুনি থরে পবিত্র গুণ্ডিচা পর্বর শুভেচ্ছা জনাই বিদায় নেউছু। মু থিলি আপনাঙ্ক উপস্থাপিকা সীতা
0: আউ মু প্রতীক্ষা
1: রহুছু।
0: নমস্কার।

0: ভাবে বিকশিত প্রথম মহাকাশ প্রক্ষেপণ যান বিক্রম ওয়ান সফলতার সহ কক্ষপথে পঞ্চিছে। আগমন মিশন অংশস্বরূপ এই যান পৃথিবী পৃষ্ঠর 450 কিলোমিটর ঊর্ধ্বরে এক পেলোডকু সফলতার সহ কক্ষপথে স্থাপন করেছে। আন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাবন মহাকাশ কেন্দ্রর আজ অপরাহ্ন 12:05 এর উৎক্ষেপণ করা ঘরোই স্টার্টআপ কোম্পানি স্কাইরুট এরোস্পেস এই যানকু বিকশিত করেছে। মহাকাশকু এক পেলোড উৎক্ষেপণ ক্ষমতা হাসল করিবারে ভারত বিশ্বর তৃতীয় রাষ্ট্র হয়েছে। এই সফলতা পাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্কাইরুট এরোস্পেসকু অভিনন্দন জনাইছন্তে। টেলিফোন মাধ্যমে শ্রী মোদি সেমানঙ্ক সহিত কথাবার্তা হেবা সহ এই যান সহ জড়িত অংশীদারঙ্কু ভেটিবা পাই আগ্রহ প্রকাশ করিছন্তে। সেথিপাই শ্রী মোদি সেমানঙ্কু নিমন্ত্রণ করিছন্তে। প্রধানমন্ত্রী কহিছন্তে এই সফলতা যুববর্গঙ্কু প্রোৎসাহন এবং নবসৃজন ক্ষেত্রে প্রেরণা প্রদান করিব। অন্যমানক মধ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং কেন্দ্র মন্ত্রিমণ্ডলর বহু সদস্য এই স্টার্টআপ সংস্থা স্কাইরুট এরোস্পেসকু শুভেচ্ছা জনাইছন্তে। দেশর বর্ধিত ঘরোই মহাকাশ ইকোসিষ্টমকু এহা প্রতিফলন করুছে। 2023 সরকার কার্যকরী করিথিবা ভারতীয় মহাকাশ নীতি দেশের ঘরোই ক্ষেত্র পাই মহাকাশ ক্ষেত্রকু উন্মুক্ত করেছে। নবসৃজন নিবেশ এবং এ ক্ষেত্রর ঘরোই উদ্যোগ এহাদ্বারা প্রোৎসাহিত হেউছন্তে। স্যাটেলাইট নির্মাণ সহ প্রক্ষেপণ সেবা, মহাকাশ প্রয়োগ এবং ডাউন স্ট্রিম ব্যবস্থায় দেশের শিল্পক্ষেত্র অংশগ্রহণ করুছে। 2014 দেশের মহাকাশ ক্ষেত্র পাই গোটিয়ে স্টার্টআপ রহিতবা বেলে 2026 বৃদ্ধি পাইছে। মহাকাশ ক্ষেত্রে বর্ধিত ঘরোই অংশগ্রহণকু এহা প্রমাণ করিবা সহ নবসৃজনর দ্রুত প্রসারকু প্রতিফলন করুছে। সরকারি ক্ষেত্রে গ্রহণ করা যাইতিবা সংস্কার দেশের মহাকাশ অর্থনীতিকু অভিবৃদ্ধি প্রদান করুছে। দেশের মহাকাশ ক্ষেত্র এবে প্রায় 8.4 বিলিয়ন আমেরিকীয় ডলার রহিতবা বেলে আসন্তা 2030 সুদ্ধা পাখাপাখি 40-45 বিলিয়ন ডলারে পৌঁছিব বলে অনুমান করা যাচ্ছে। 2040 সুদ্ধা এহাকু 100 বিলিয়ন আমেরিকীয় ডলারে পৌঁছাইবাকু লক্ষ্য রাখা যাইছে। জাতীয় মহাকাশ প্রোৎসাহন এবং প্রাধিকরণ কেন্দ্র ইন স্পেস সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি সহযোগ মাধ্যমে মহাকাশ ক্ষেত্র পাই এক স্বয়ংচালিত সিঙ্গল উইন্ডো সংস্থা ভাবে কার্য করুছে। গত জুন মাস সুদ্ধা এই কেন্দ্র অধীনে 4,500 অধিক সংগঠন পঞ্জীকৃত হয়েছে। এই কেন্দ্র ফেব্রুয়ারি সুদ্ধা 150 নিযুত আমেরিকীয় ডলার নিবেশকু সুগম করেপারিছে। মহাকাশ স্টার্টআপ এবং অণু ও ক্ষুদ্র উদ্যোগগুলিকে ইন স্পেস ভিত্তিভূমি পাণ্ঠি যোজনা অধীনে আর্থিক সহায়তা প্রদান করা যাচ্ছে। এথিপাই 1,000 কোটি টাকার এক ভেঞ্চর ক্যাপিটাল পাণ্ঠি প্রস্তুত করা যাইছে। গত আর্থিক বর্ষর আরম্ভ হয়েছে এই পাণ্ঠি আসন্তা 2029-30 আর্থিক বর্ষ অর্থাৎ 5 বর্ষ পাই জারি রহিব। পাণ্ঠি অধীনে বার্ষিক নিবেশ 100 কোটি-250 কোটি টাকা পর্যন্ত রখা যাইছে। প্রাধিকরণ কেন্দ্র ইন স্পেস অধীনে 500 কোটি টাকার প্রযুক্তি বিদ্যা গ্রহণীয় পাণ্ঠি প্রচলন করা যাইছে। মহাকাশ ক্ষেত্র পাই প্রত্যক্ষ বিদেশী পুঞ্জিনিবেশ নীতিকু অধিক নিবেশক অনুকূল করিবা পাই সরকার সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করিছন্তে। এহা মাধ্যমে স্যাটেলাইট উৎপাদন এবং পরিচালনার স্বয়ংচালিত ভাবে 74% পর্যন্ত বিদেশী নিবেশর সুবিধা রয়েছে। সেইপরি প্রক্ষেপণ যান এবং মহাকাশ কেন্দ্র পাই 49% এবং স্যাটেলাইট উৎপাদন ও উপপ্রণালী নির্মাণের 100% পর্যন্ত বিদেশী নিবেশ পাই মার্গ উন্মুক্ত রয়েছে। এভাবে সংস্কারমূলক পদক্ষেপ দেশের মহাকাশ ক্ষেত্রে ব্যবসা করা সহজতাকে অধিক ত্বরান্বিত করা আশা করা যাচ্ছে। অন্য প্রকারে কহিলে ভারতর মহাকাশ ক্ষেত্র এক নূতন যুগর দ্বার দেশে ঠিয়া হয়েছে। এ ক্ষেত্রে গ্রহণ করা সংস্কারমূলক পদক্ষেপ বিশ্ব মহাকাশ শক্তি এবং এক্ষেত্রর ভবিষ্যৎ অর্থনীতিতে ভারতকে এক প্রমুখ রাষ্ট্র ভাবে উপস্থাপন করিব।
1: কার্যক্রমের লেখরি প্রচার কলু আকাশবাণী কটক কেন্দ্রর আকাশবাণী কেন্দুঝর সময় বর্তমান স্টুডিও ঘড়ি রাতে 7টায় প্রচার করুছু ওড়িয়া আলবম গীত। আজ এতে শুণন্তু কণ্ঠেই ওড়িয়া আলবমর কতোটি গীত রচনা করেছেন পঞ্চানন নায়ক, সঙ্গীত নির্দেশনা দিয়েছেন গগন বিহারী, আরম্ভরে কণ্ঠশিল্পী কুমার সানু।

0: শ্রোতা বন্ধু, এই পরিপ্রেক্ষী আজর বনানী রয়েছে এক বিশেষ আলোচনা। আলোচনার বিষয় হল বৃক্ষরোপণ ও তার যত্ন। এ সম্পর্ক আলোচনা করা আমনখণ্ড অধিকারী সুদর্শন বেহরা তাহত আলোচনার অংশগ্রহণ করছেন দুর্গা মাঝি।
1: শ্রীযুক্ত বেহরা, আপনার স্বাগত করছি বনানী কার্যক্রম। নমস্কার।
2: নমস্কার।
1: তবে এই যে বৃক্ষরোপণ আমি কুছু, নিশ্চিত আমি হৃদয়ঙ্গম করা দরকার। কেতে মহৎপূর্ণ, কেতে মহৎ কাম এটা?
2: সাধারণত দেখন্তু, বৃক্ষরোপণ গোটে মহৎ কার্য। আম ফরেস্ট ডিপার্টমেন্টে এবং জঙ্গল বিভাগ তরফর বিভিন্ন প্রকার বৃক্ষরোপণ কার্যক্রম এবর্ষ নিয়ে যাইছি। সাধারণত আমার যে প্ল্যানশন স্কিম সব রয়েছে, আপনার দেখুন লণ্ডা পাহাড়ের বৃক্ষরোপণ কিংবা ইকোনমিক প্ল্যানশন কিংবা সহরাঞ্চল বনীকরণ, তা সহ পথপ্রাস বনীকরণ, তাহলে তো ক্ষতিপূরক বনীকরণ যেটা কুহতি কম্পেনসেটরি অ্যাপ্রোসিয়েশন রয়েছে। মহাত্মা গান্ধী জাতীয় নিশ্চিত গ্রামীণ রোজগার যোজনার এমজিএন স্কিমে প্ল্যানশন করা হচ্ছে। তা সহ জাতীয় বনীকরণ যোজনা যেটা রয়েছে, ন্যাশনাল অ্যাপ্রোসিয়েশন প্রোগ্রাম, সেটি মধ্যে আমার প্ল্যানশন সব নিয়ে যাই। আমার সাধারণত জুলাই 1 রু জুলাই 30 কিংবা অগস্ট 15 পর্যন্ত সাধারণত প্ল্যানশন করা হয়ে থাকে। এমনি দেখা যায় যে যেটি বর্ষা আগে আসছে সে সময় মধ্যে জুন 15 পরে পরে কি জুন 25-30 মধ্যে প্ল্যানশন কাম আরম্ভ করা হয়ে থাকে।
1: তবে কথা হচ্ছে, যেমতি গোটিয়ে পিলা জন্ম নেওয়া পরে তার যেমতি যত্ন নেই থাও, সেইপরি গোটে ছোট শিশু অবস্থায় গোটে চারা যেতবে থাকে তাকে মধ্যে সেইভাবে যত্ন নেওয়ার নিহাতি আবশ্যক রয়েছে। তেমন সেই যে গছ আমি লগাইছে সময় অনুসারে তার যত্ন নেওয়া কথা, তাহলে গুরুত্বপূর্ণ না কোন কোন?
2: আপনার সাধারণত দেখুন, আমার গছ লগাইয়া পূর্ব নর্সারি কার্য আমার নভেম্বর ডিসেম্বর কিংবা জানুয়ারি মাসে আরম্ভ হয়ে থাকে। সে যে চারাটি জুন 15 কি জুন 20 ভিতরে হয়ে যায় গছ লগাই, দেড় ফুট 2 ফুট, দেড় ফুট উপরে হারি সাধারণত চারা গুড়ি আমি লাগি থাকে। গছ লগাইয়া সময় আমার যে প্লানশন আক্টিভিটি রয়েছে, পিটুটা যে গাত খোলা যায় গোটে ফুট লম্বা, গোটে ফুট চৌড়া, গোটে ফুট ওষার মধ্যে গোটে ফুট হওয়া দরকার। এবং বিভিন্ন স্কিমের বিভিন্ন প্রকার সব প্ল্যান্টিং মডেল রয়েছে। যে লণ্ডা পাহাড়ের বৃক্ষরোপণে সেটি আমার পিচ সাইজ মধ্যে আমরা দেড় ফুট আকার নিয়ে থাকি। সেই জায়গায় আপনার ফরেন বাহার মাটি দিয়া যায় সেটি, এবং সার দিয়া যায়, খত দিয়া যায়। মার্চ মাস পূর্ব সাধারণত আপনার পিট গুড়াক সরিবা দরকার।
1: আচ্ছা।
2: এবং মার্চ মাসে সরিলে সে পিট গুড়াক আপনার এপ্রিল মে জুন মাসে যেটা সেটা ওয়েদরিং হওয়া দরকার, যেমনি খরা খাইব। ঠিক বর্ষা হো হো আমার জুলাই মাসে গছ লাগিথাই, সাধারণত জুলাই মাসে গছ লগাইয়া পূর্ব মধ্যে খত দিয়া যায়, সার দিয়া যায়, কীটনাশক ঔষধ মধ্যে দিয়া যাই। তারপরে গছটা লগাই সারা পরে গোটে মাস কি দুই মাস পরে পরে সাধারণত চারিপটে বহুত অনাবনা গছ সব হয়ে তাকে মধ্যে অগস্ট মাসে সেটা সব সফা সুতরা করা পড়বে। সফা সুতরা করিসারা পরে সয়েল আর্কিং ম্যানুরিং গোটে রয়েছে, গছর চারিপটু আপনার মাটিটে কাড়ি দিয়ে সেটি ইউরিয়া দিয়ন্তু কি এনপিকে দিয়ন্তু ডিএপি দিয়ন্তু, তার সাথে ক্লোরোপাইরিফস দিয়া যায় এবং ফোরেট মধ্যে কীটনাশক দিয়া যায়। তারপরে আপনার অক্টোবর নভেম্বর মাস বেলা সেকেন্ড উইডিং গোটে করা যায়, যেহেতু যদি অনাবনা গছ দিয়ে আপনি ন কাড়া তাহলে গছকে সেটা আবুড়ি বসে এবং গছটা ভালো ভাবে বড়ি পারিব না। সয়েল মশার কনজামশন আক্টিভিটি মধ্যে করা যায় আপনার অক্টোবর। জল সংরক্ষণ করা মধ্যে আমার বিভিন্ন জায়গায় সব স্টাগার ট্রেন সব রয়েছে, যার সাইজ হচ্ছে 2 মিটার, আধা মিটার এন্ড আধা মিটার সাইজ স্টাগার ট্রেন করা হচ্ছে। মাটি খোলা হয়ে থাকে, তার চেক ড্যাম মধ্যে ছোট ছোট জায়গায় যেটি আপনার পানি খসি আসছে মাটি খাই যাবে, সে জায়গায় চেক ড্যাম টে পথর বন্ধ করে মধ্যে সেটি আমি মূর্তিকা সংরক্ষণ করে এবং জল মধ্যে সংরক্ষণ করে পারিবা। তারপরে পরক্লোশন ছোট ছোট পিট মধ্যে বিভিন্ন প্ল্যানশন এরিয়া ভিতরে 5 ফুট বাই 5 ফুট কি 10 ফুট বাই 10 ফুট ছোট ছোট পিট করা যায়।
1: আচ্ছা।
2: এবং গলি প্লগিং মধ্যে বিভিন্ন জায়গায় করা যায়, যেটি পানিটা জোরে বড়ি আসছে সেটি মূর্তিকা ক্ষয় হয়েছে, সে জায়গায় মধ্যে এইভাবে সয়েল মশার কনজাম্পশন। সহরাঞ্চল বনীকরণ টাউন মানকে যে গছ লগা যাচ্ছে আপনার অর্বান প্ল্যানশন তা কুয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় কটক হোক, ভুবনেশ্বর হোক, কেন্দ্রাপড়া, জগৎসিংহপুর এবং রাউরকেলা, সম্পূর বিভিন্ন জায়গায় সব আমার অর্বান প্ল্যানশন স্কিমে মধ্যে গছ লগা সহরাঞ্চল বৃক্ষরোপণ করা হচ্ছে। সহরের গছ সংখ্যা রহিয়া থাকে, গোটে গ্রিন মাস ডেভেলপ হওয়া দরকার। সে জায়গায় মধ্যে আপনার স্পেশাল কেয়ার নিয়া হচ্ছে, চারিপট তার ফেন্সিং করা হচ্ছে, যাফলে সেটি গাই গোরু কিংবা অন্যান্য নপশি সেটি নষ্ট হয়ে পারিব না।
1: আচ্ছা।
2: পথপার্শ্ব বনীকরণ মধ্যে গোটে স্কিম রয়েছে, সেটি মধ্যে আভিন প্ল্যানশন যে করা হচ্ছে, বিভিন্ন রোড
1: সাইড
2: প্ল্যানশন করা হচ্ছে, গোটে গোটে গছের মধ্যে তার ফেন্সিং করা হচ্ছে, গোটে ইন্ডিভিজুয়াল গছ মধ্যে সেটি ফেন্সিং করা হচ্ছে। 5,000 গছ কেউ জায়গায় লগা হইত অর্বান প্ল্যানশন, সেটি মধ্যে চারিপটে বারবেড ওয়ার ফেন্সিং মধ্যে দিয়া যাচ্ছে। তা সহিত গুজুরা জঙ্গল পুনরুদ্ধার কুয়া হচ্ছে, সেটি মধ্যে 200-800 গছ পর্যন্ত মধ্যে লগাই সে যাকে রিস্টক আউথে করা যাচ্ছে।
1: আচ্ছা।
2: এই যে আমার প্ল্যানশন আক্টিভিটি আপনার দেখুন, আমার ব্লক প্ল্যানশন সাধারণত 1600 গছ লাগি থাকে এবং অর্বান প্ল্যানশন সে জায়গার যেতে ফাঁকা থাকবে সেই জায়গায় লাগবে। এবং পথপার্শ্ব বনীকরণে আপনার সাধারণত 4 মিটার গ্যাপ্রে গছ লাগি থাকে এবং গোটে রনিং কিলোমিটর আপনার 250 গছ লাগি থাকে। যে লোক মধ্যে বাম্বু প্ল্যানশন মধ্যে প্রশ্ন দিয়া হচ্ছে, ন্যাশনাল বাম্বু প্রোগ্রামে মধ্যে দিয়া যাচ্ছে এবং ডিপার্টমেন্ট মধ্যে বাম্বু সব প্ল্যানশন করছে। তা সহ এই যে বৃক্ষরোপণ কার্যক্রম কেবল সরকারি স্তরে হোনি এবং বিভিন্ন ডিপার্টমেন্ট মধ্যে করছে, ଫରେଷ୍ଟ ଡିପାର୍ଟମେଣ୍ଟ କରୁଛି, ସଏଲ କମିଶନ ଡିପାର୍ଟମେଣ୍ଟ କରୁଛି, ହର୍ଟିକଲଚର ଡିପାର୍ଟମେଣ୍ଟ ମଧ୍ୟ କରୁଛୁ। ଦୁଇ ତିନି ବର୍ଷ ହବ ଆମର ବିଭିନ୍ନ ସ୍କିମରେ ମଧ୍ୟ ଲୋକମାନଙ୍କୁ ସବୁ ମାଗଣା ଚାରା ଦିଆହଉଛି, ଲୋକମାନେ ମଧ୍ୟ ବିଭିନ୍ନ ଚାରା ସବୁ ନେଉଛନ୍ତି। ସେମାନଙ୍କୁ କାହାକୁ 50ଟା, କାହାକୁ 20ଟା, କାହାକୁ 100ଟା ଯୋଉ ଚାରା ଦିଆଯାଇଛି, ସେମାନେ ମଧ୍ୟ ତାଙ୍କ ନିଜ ନିଜର ବାରିଆରେ କି ଫାଙ୍କା ଜାଗାରେ ମଧ୍ୟ ଗଛ ଲଗାଉଛନ୍ତି। ଏଇ ଯୋଉ ପ୍ଲାଣ୍ଟେସନ ଆକ୍ଟିଭିଟି ସବୁ ରହିଛି, କେମିତି ପିଟ୍ ଖୋଳିବେ, କେମିତି ଗଛ ପୋତିବେ ଏବଂ କେମିତି ସାର ଦେବେ, ସେମାନେ ମଧ୍ୟ ଗଛ ଯତ୍ନ ନେଇଥାନ୍ତି, ଯେମିତି ସରକାର ସ୍ତରୀୟ ଅଫିସିଆଲ ମାନେ କରୁଛନ୍ତି। ଏବଂ ପ୍ରାଇଭେଟ ଲୋକମାନେ ମଧ୍ୟ ଏଇ ଯୋଉ ଚାରା ନେଇକି ସେମାନେ ମଧ୍ୟ ନିଜର ବାଡ଼ି ବଗିଚା ଲଗାଉଛନ୍ତି ଏବଂ ତାର ମଧ୍ୟ ଯତ୍ନ ନେଉଛନ୍ତି।
1: ଯେମିତି ଆପଣ କହିଲେ ଉଜଡ଼ା ଜଙ୍ଗଲ ଯୋଉଗୁଡ଼ା ରହିଛି ବା ଲଣ୍ଡା ପାହାଡ଼ରେ ବୃକ୍ଷରୋପଣ କି ପଥପାର ସବୁ ବନୀକରଣ କାର୍ଯ୍ୟକ୍ରମ, ଯୋଉ ଯୋଉ ବନୀକରଣ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆପଣଙ୍କର ସବୁ ରହିଛି, ସେ କ୍ଷେତ୍ରରେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ଆମେ ଦେଖୁଛେ କି ସେ ଗଛଟି ବଞ୍ଚିଲା ଏବଂ ତାର ଉପଯୁକ୍ତ ଯେମିତି ଆମେ ସାର ଦେବା କଥା, ଘାସ ବଛା କାମ, ଏଗୁଡ଼ା ସବୁ କେମିତି ପରିଚାଳନା କରନ୍ତି, କିଭଳି ଭାବରେ ସମ୍ଭବ ହୁଏ?
2: ଏଇଟା ସବୁ ଟାଇମଲି ସବୁ କାମ କରିବାକୁ ପଡେ, ଯେମିତି ଡିସେମ୍ବର କି ନଭେମ୍ବର କିମ୍ବା ଜାନୁଆରୀ ମାସରେ ନର୍ସରୀ କରାଯାଏ ଏବଂ ଚାରାଟା ମଧ୍ୟ ଲାଗେ 6-7 ମାସ ବଢିବା ପାଇଁ। ସେଭଳି ଭାବରେ ଏଇ ସବୁ ଟାଇମ ଅନୁସାରେ ଆପଣଙ୍କର ସାଇକ୍ଲିକ ପ୍ରୋସେସ କରାଯାଏ। ଚାରାଟା ଠିକ ହେଇଗଲା ଆପଣଙ୍କର ଜୁନ୍ 15 ଜୁନ୍ 20 ଭିତରେ ଚାରାଟା ଠିକ ହେଇଗଲା, ଚାରା ଯାଇକି ଆପଣ ପ୍ଲାଣ୍ଟେସନ ସାଇଟ୍ରେ ପହଞ୍ଚିଗଲା ଏବଂ March-April ଭିତରେ ଗାତ ଖୋଳାଟା ସରିଗଲେ ଭଲ। ଏବଂ ତା ସହିତ ଗଛ ଲଗା ପରେ ପରେ ଯେମିତି ୱିଡିଂ କରିବାକୁ ପଡିବ, ସଏଲ ୱାର୍କିଂ କରିବାକୁ ପଡିବ, ସଏଲ ମସ୍ କନଜର୍ଭେସନ ଆକ୍ଟିଭିଟି କରିବାକୁ ପଡିବ। ଏସବୁ ହେଇସାରିଲା ପରେ ପ୍ରଥମ କଥା ହେଉଛି ଆମେ ପ୍ରୋଟେକ୍ସନ କେମିତି ଦେବା ଗଛ।
1: ହୁଏତ ପାହାଡ଼ରେ ସେଇଠି ଆପଣଙ୍କର ଗଛଟି ଲାଗିଗଲା, କିନ୍ତୁ ତାକୁ ପୁଣି ସୁରକ୍ଷା ଦେବାକୁ ପଡିବ।
2: ସୁରକ୍ଷା ଆମର ପ୍ରୋବ୍ଲେମ ରହୁଛି। ଉଜାର ଜଙ୍ଗଲ ଯୋଉଠି ଆମର ଗଛ ଲଗାଯାଉଛି ସେ ଜାଗାରେ ଆପଣଙ୍କର ଗ୍ରୀନ ଫେନ୍ସିଂ ଗୋଟେ କରାହଉଛି, ଆପଣ ବାଉଁଶ ଲଗାହଉଛି, ତା ମଝି ମଝି ଆଗେପ ଲଗାଯାଉଛି ଏବଂ ଡ୍ରାଇ ଫେନ୍ସିଂ ମଧ୍ୟ କରାହଉଛି। ଦୁଇ ପ୍ରକାର ଫେନ୍ସିଂ କରାହଉଛି ଉଜାର ଜଙ୍ଗଲର ପୁନରୁଦ୍ଧାରରେ, ଡ୍ରାଇ ଫେନ୍ସିଂ ଏବଂ ଗ୍ରୀନ ଫେନ୍ସିଂ କରାହଉଛି।
1: ସେଟା କେମିତି କ'ଣ?
2: ସେଠି 2ଟା ବାଉଁଶ ଲଗାଯିବ, ତା ମଝିରେ 3ଟା ଆଗେପ ଗଛ ଲଗାଯିବ। ଏମିତି ପ୍ଲାଣ୍ଟେସନ ଚାରିପଟେ ଆପଣଙ୍କର ବାଉଁଶ ଲଗାଯିବ ଏବଂ ଆଗେପ ଲଗାଯିବ, ଆମେ କହୁଛୁ ଗ୍ରୀନ ଫେନ୍ସିଂ କହୁଛୁ। ତା ସହିତ ମଧ୍ୟ ଆପଣ ଡ୍ରାଇ ଫେନ୍ସିଂରେ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଚାରିପଟୁ ବାଡ଼ା କରାଯାଇକି ବାଉଁଶ ବାଡ଼ କରାଯିବ କିମ୍ବା ବିଭିନ୍ନ ଲଟାରେ ଝାଟିରେ ବାଉଁଶ ବାଡ଼ କରାଯିବ, ବାଡ଼ କରାଯାଇ ଚାରିପଟୁ ଆପଣ ପ୍ଲାଣ୍ଟେସନଟା ବାଡ଼ କରାଯିବ ଉଜୁଆ ଜଙ୍ଗଲ ପୁନରୁଦ୍ଧାରେ। ଆପଣ ଅର୍ବାନ ପ୍ଲାଣ୍ଟେସନ ମଧ୍ୟ ଚାରିପଟୁ ବାଡ଼ କରାଯିବ। ଏସବୁ କରିବା ପରେ ମଧ୍ୟ ଆପଣଙ୍କର ଗୋଟେ ଗୋଟେ ପ୍ରୋଟେକ୍ସନ ୱାଚର ମଧ୍ୟ ରଖାଯାଏ, ବର୍ଷ ତକ ରଖାଯାଏ। ଏବଂ ଏଇ ଯୋଉ ପ୍ଲାଣ୍ଟେସନ କରାହଉଛି ଆପଣଙ୍କ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ପ୍ଲାଣ୍ଟେସନ ସ୍କିମ୍ରେ 3 ବର୍ଷ ପ୍ରୋଟେକ୍ସନ ରହିଛି, 4 ବର୍ଷ ପ୍ରୋଟେକ୍ସନ ରହିଛି, 5 ବର୍ଷ ମଧ୍ୟ ବାଉଁଶ ପ୍ଲାଣ୍ଟେସନ ମଧ୍ୟ 5 ବର୍ଷ ପ୍ରୋଟେକ୍ସନ କରାଯାଉଛି। 12 ହେକ୍ଟର କି 15 ହେକ୍ଟର ପାଇଁ ଗୋଟେ ଗୋଟେ ଲୋକ ରଖାହଉଛି। ଯୋଉଠି ବ୍ଲକ ପ୍ଲାଣ୍ଟେସନ କରାଯାଉଛି ସେଠି ଆପଣଙ୍କର ହାରାହାରି 50 ହେକ୍ଟର ପ୍ଲାଣ୍ଟେସନ କରାଗଲା କିମ୍ବା 20 ହେକ୍ଟର ପ୍ଲାଣ୍ଟେସନ କରାଗଲା, 30 ହେକ୍ଟର ପ୍ଲାଣ୍ଟେସନ କରାଗଲା, ସେଇ ଜାଗାରେ ଆପଣ 2-3 ଲୋକ ହାରାହାରି ସେ ଜଗୁଛନ୍ତି, ଚାରିପଟ ଜଗୁଛନ୍ତି।
1: ଯେମିତି ଗାଈ ଗୋରୁ କି ଛେଳି ମେଣ୍ଢା ଏସବୁ,
2: ଆମର ମେଜର ପ୍ରୋବ୍ଲେମ ହେଉଛି ଆମର ବାୟୋଟିକ୍ ଇଣ୍ଟରଫରେନ୍ସ, ଲୋକମାନେ ଏବଂ ଗାଈ ଗୋରୁ ଛେଳି ମେଣ୍ଢା ଏସବୁ ପଶି ଯୋଉ ପ୍ଲାଣ୍ଟେସନ ନଷ୍ଟ କରିଥାନ୍ତି। କେବଳ ଆମେ ଏଇ ଯୋଉ ଲୋକମାନଙ୍କୁ ରଖିକି ପ୍ଲାଣ୍ଟେସନଟା ହେଇପାରିବ ଠିକ ନାହିଁ, ପ୍ଲାଣ୍ଟେସନ ପାଖରେ ମଧ୍ୟ ନିଆଁ ଲାଗିଯାଏ। ସେଥିପାଇଁ ମଧ୍ୟ ହାରାହାରି ଜାନୁଆରୀ ମାସରେ କି ଫେବୃଆରୀ ମାସରେ ଆପଣ ଫାୟାର ଲାଇନ୍ ମଧ୍ୟ କରାଯାଏ, ଯେମିତି ନିଆଁଟା ଆସିଲେ ମଧ୍ୟ ଗୋଟେ ଜାଗାରୁ ଆଉ ଜାଗାକୁ ଯାଇପାରିବନି, ଫାୟାର ୱାଚର ମଧ୍ୟ ବିଭିନ୍ନ ଜାଗା ସବୁ ରଖାଯାଇଥାଏ। ଏଇ ଯୋଉ ପ୍ରୋଟେକ୍ସନ କରିବା ପାଇଁ ଯୋଉ ଥାନ୍ତି ପ୍ଲାଣ୍ଟେସନ ୱାଚର ମାନେ ଥାନ୍ତି, ତା ପରିବର୍ତ୍ତେ ମଧ୍ୟ ଯୋଉ ଜାଗାରେ ପ୍ଲାଣ୍ଟେସନ କରାଯାଇଥାଏ ସେ ଜାଗାରେ ଆପଣଙ୍କ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଗାଁ ସବୁ ଥାଏ ଏବଂ ସେ ଲୋକମାନଙ୍କୁ ମଧ୍ୟ ଆୱାରନେସ୍ କ୍ରିଏଟ୍ କରାଯାଇ ଏଇ ଯୋଉ ପ୍ଲାଣ୍ଟେସନଟା କରାଯାଇଛି ତାର ମଧ୍ୟ ଜଗାରଖା କରିବା ପାଇଁ ସେମାନଙ୍କୁ ପ୍ରୋତ୍ସାହନ ରାଶି ମଧ୍ୟ ଦିଆଯାଏ। ଏବଂ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଆମର ରହିଛି ବନ ସୁରକ୍ଷା ସମିତି, ବହୁ ଜାଗା ରହିଛି, ବିଭିନ୍ନ ଜାଗାରେ ଏନ୍ଜିଓ ମାନେ ମଧ୍ୟ ପ୍ଲାଣ୍ଟେସନ ସୁରକ୍ଷା କରୁଛନ୍ତି, ଗାଁର ଲୋକମାନେ ମଧ୍ୟ ପ୍ଲାଣ୍ଟେସନ ସେମାନେ ସବୁ ସୁରକ୍ଷା କରୁଛନ୍ତି, ସେମାନେ ମଧ୍ୟ ଆମର ଫାୟାର ପ୍ରୋଟେକ୍ସନରେ ଏବଂ ବିଭିନ୍ନ VSS ମାନଙ୍କୁ ବିଭିନ୍ନ ପ୍ରକାର କାର୍ଯ୍ୟକ୍ରମ ମଧ୍ୟ ଆର୍ଥିକ ସହାୟତା ଦିଆଯାଇଥାଏ ଜଙ୍ଗଲ ଜଗିବେ ଏବଂ ନୂଆ ପ୍ଲାଣ୍ଟେସନକୁ ମଧ୍ୟ ଜଗିବା ପାଇଁ।
1: ତେବେ ଜନସାଧାରଣଙ୍କର ଏଇଠି କିଭଳି ଭାବରେ ଭୂମିକା ରହିଛି, କାହିଁକିନା ଯୋଉ ଚାରା ଧରନ୍ତୁ ସେମାନେ ନେଲେ ତାକୁ ବଞ୍ଚେଇବେ, ନହେଲେ ଆମେ ସେଠି ଖର୍ଚ୍ଚାନ୍ତ ହେଇଥିବା ସେ ଚାରା ଗୋଟେ ଉତ୍ପାଦନ କରିବା ପାଇଁ ଦେଖିଲା ବେଳକୁ ସେ ଚାରା ଆପଣଙ୍କର ମରିଯିବ। ଏ କ୍ଷେତ୍ରରେ କେମିତି କ'ଣ ଆପଣମାନଙ୍କର କିଛି ସଚେତନତା କାର୍ଯ୍ୟକ୍ରମ ଅନୁଷ୍ଠିତ ହୁଏ ନା ଲୋକମାନେ ପ୍ରକୃତରେ କ'ଣ ଦେଖୁଛନ୍ତି ସେମାନେ ସଚେତନ ହେଲେଣି?
2: ଜଙ୍ଗଲ ପାଖାପାଖି ଯୋଉଠି ପ୍ଲାଣ୍ଟେସନ କରାଯାଉଛି ସେ ଜାଗାରେ ଆମର ବନ ସୁରକ୍ଷା ସମିତି କିମ୍ବା ଗାଁ ଲୋକମାନେ ସୁରକ୍ଷା ଦେଇଥାନ୍ତି। ତା ସହିତ ମଧ୍ୟ ପ୍ଲାଣ୍ଟେସନ କରିବା ପୂର୍ବରୁ ସେ ପଞ୍ଚାୟତର ସରପଞ୍ଚ, ସମିତି ସଭ୍ୟ ଏବଂ ଗ୍ରାମ ପଞ୍ଚାୟତ ଯେଉଁମାନେ ଅଛନ୍ତି କର୍ମକର୍ତ୍ତା, ସେମାନେ ସହିତ ମଧ୍ୟ ଆମର ଫରେଷ୍ଟ ଡିପାର୍ଟମେଣ୍ଟ ଥ୍ରୁରୁ ଆମର ଫରେଷ୍ଟର କି ଫରେଷ୍ଟ ଗାର୍ଡ କିମ୍ବା ରେଞ୍ଜ ଅଫିସର ସେମାନେ ମଧ୍ୟ ଯୋଗାଯୋଗ କରିଥାନ୍ତି ଏବଂ ସେମାନେ ପ୍ରଥମ ପ୍ଲାଣ୍ଟେସନ କରିବା ପୂର୍ବରୁ ଯୋଉ ଯୋଗାଯୋଗ କରିଥାନ୍ତି। ଆଜିକାଲି ବହୁତ ଗାଁରେ ଡିମାଣ୍ଡ ରହୁଛି ତାଙ୍କ ଗାଁ ପାଖରେ ଯୋଉ ଫାଙ୍କା ଜାଗା ରହୁଛି ତା ପ୍ଲାଣ୍ଟେସନ କରିବା ପାଇଁ, ଏବଂ ସେଥିପାଇଁ ସେମାନେ ଯେତେବେଳେ ତାଙ୍କ ଆଡ଼ୁ ସେମାନେ କହିଥାନ୍ତି ପ୍ଲାଣ୍ଟେସନ କରିବା ପାଇଁ ଏବଂ ଡିପାର୍ଟମେଣ୍ଟାଲ ପ୍ଲାଣ୍ଟେସନ କରିଥାଏ, ସେ ସମୟରେ ଗୋଟେ ଭଲ ସମ୍ପର୍କ ସ୍ଥାପନ ହୋଇଥାଏ ଏବଂ ସେମାନେ ତାଙ୍କ ଆଡ଼ୁ ମଧ୍ୟ ଲୋକ ଦେଇକି ପ୍ଲାଣ୍ଟେସନକୁ ଜଗିଥାନ୍ତି। ପ୍ରଶାସନିକ ସ୍ତରରେ ମଧ୍ୟ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଏନ୍ଜିଓ ମାନେ ଅଛନ୍ତି, ପ୍ରଶାସନିକ ସ୍ତରରେ ଅନ୍ୟାନ୍ୟ ଅଫିସର ମାନେ ବି ଅଛନ୍ତି, ସେମାନେ ମଧ୍ୟ ଚେଷ୍ଟା କରିଥାନ୍ତି, ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଆମର ମିଟିଂ ହୋଇଥାଏ ସେଠି ମଧ୍ୟ ସମସ୍ତେ ଚେଷ୍ଟା କରନ୍ତି ଯେ ଗୋଟେ ଜାଗାରେ ପ୍ଲାଣ୍ଟେସନ ହେଉଛି। ବର୍ତ୍ତମାନ ଅବସ୍ଥାରେ ସମସ୍ତେ ଦେଖୁଛନ୍ତି ଯେ ଯେମିତି ଆମର ଉତ୍ତାପ ବଢ଼ିଯାଉଛି ଏବଂ ବର୍ଷା ଠିକ୍ ଭାବରେ ହେଉନି, ସମସ୍ତେ ଚେଷ୍ଟା କରୁଛନ୍ତି ଯେଉଁ ଜାଗାରେ ପ୍ଲାଣ୍ଟେସନ ହେଉଛି ସେ ଜାଗାରେ ଠିକ୍ ରହୁ ଏବଂ ଗଛଟି ଭଲ ଭାବରେ ବଢ଼ୁ, ଏବଂ ফরেস্ট ডিপার্টমেন্ট আড়ু যেভাবে ভাবে আপনার প্রাণী সব বাচ্চার রয়েছে বন সুরক্ষা সমিতির সভি মানে সে আসছেন যোগাইপি তা সহ বিভিন্ন প্রকার ভিএসএস মানুষ আমি বিভিন্ন প্রকার আওয়ার্ডস দিয়ে থাকি প্রোটেকশন এবং কনজরভেশন আওয়ার্ডস দিয়ে থাকি তা সহ প্রত্যেক জেলার অনারি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন মানে অনেক সে চেষ্টা করতে প্লানসন ঠিক রোহ জঙ্গল ঠিক রোহ এবং জন্তু ঠিক রুহত তা চেষ্টা করতেন যে যে জায়গার প্লানসন হচ্ছে সে জায়গার গছ ঠিকঠাক রয়ে থাকে যে জায়গার মাগণার চারা সব দিয়ে যাই তা আমি দেখা বেবে যাও যে গোটে লোক 200 চারা নিয়েছে সে কম লগাইব সে প্রথমে কোথায় না আজ্ঞা মোট বহু ফাঁকা জায়গা আছে আমি সব লগাইব আমি দেখি যাচ্ছি সে লোকটি চারা নিয়ে ঠিক লগাইলা কি না আমি এমনি দেখিছু বিগত দিন মানুষ গছ লাগিছে বিভিন্ন লোক লগাইছেন সে প্লানসন যেমনি ফরেস্ট ডিপার্টমেন্ট গছ লগাইছে ব্লক প্লানসন করছে সে চারা নিয়ে তা বাড়ি লগাইছেন এবং সে ভাল ভাল গছ করে পারছেন
1: এই যে বর্তমানের অনিয়মিততা যেভাবে ভাবে বর্ষার আমি দেখুছে আমি হুয়েত গছ লগাইলে নিশ্চিত ভাবে মৃত্তিকা জল সংরক্ষণ ব্যবস্থা সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ আমি এই দিগরে কিভাবে ভাবে ধরতু আপনার সম্পূর্ণ ভাবে বর্ষা হল না যে ছোট গছটি রহিতব হুয়েত পরবর্তী সময় পানির অভাব দেখা গলা তাহলে সে মরিচিব এর কিছু পদক্ষেপ স্বতন্ত্র আপনার
2: দেখুন বিভিন্ন স্কিমে বিভিন্ন প্রকার সব সিস্টম রয়েছে পথপার্শ্ব বনীকরণ আমার রয়েছে আভিনিউ প্লানসনে খরাদিনে পানি দেওয়া সিস্টম রয়েছে এবং ফেব্রুয়ারি মার্চ মাস পানি দেওয়া জুন মাস পর্যন্ত পানি দিয়াছি আপনার সহরাঞ্চল বনীকরণ সেভাবে পানি দিয়াছি এবং কেতে জায়গায় আমার ব্লক প্লানসন যে 50 হেক্টর কি 30 হেক্টর প্লানসন হচ্ছে সে জায়গায় পানি দিয়া যাও নি এবং সেটি আমি দেখুছি প্রথম বর্ষ আমার 50 হেক্টর জায়গায় আমাকে 80,000 গছ লগাইলু তারপর বর্ষ আমি দেখুছি কেতে ক্যাজুয়ালিটি হয়েছে যদি 80,000 গছ 20,000 গছ মরিযাই কি 10,000 গছ মরিযাই আমি তারপর বর্ষ
1: ফাঁকা জায়গা মানুষ
2: যেটি গছ লাগি সে জায়গায় গছ লাগুছি কারণ দেখুন যেতবে 3 বর্ষ 4 বর্ষ মেন্টেন করা যাচ্ছে প্লানসন কু কিছু না কিছু গছ মরব
1: এবং
2: প্রতিবর্ষ মেন্টেন করি চালে আপনার স্টকটা সেই প্রথম যেতে লগাইছিল সে অনুসারে হয়ে যাব গোটে জায়গায় মানে 30,000 গছ লাগিলা প্রথম বর্ষ আপনার 20,000 গছ ভালো ভাবে বড় ওয়ান্স যদি এস্টাবলিশ করে গেল গছ তো সেটি আর কিছু এত প্রবলেম নাই 30,000-20,000 এস্টাবলিশ কলাপরে আর যে 10,000 গছ এস্টাবলিশ কলা নাই তাকে মধ্যে স্পেশাল ট্রিটমেন্ট নেক্সট ইয়ার দিয়া যায়
1: আচ্ছা
2: অধিকা সার দিয়া যাব সয়েল ওয়ার্কিং করা যাব কোন পাই গছটা বড়লা নাই তাকে মধ্যে ফিল্ডে সমস্যা দেখিবে তারপরে সেকেন্ড তাকে ট্রিটমেন্ট করা যায়
1: আচ্ছা
2: থার্ড ইয়ার বি মধ্যে দেখা যায় যেটি সার দিয়া যায় গছটা কাহিঁ বড়লানি কে তার মধ্যে আকশন দিয়ে যেতে যেমন গছটা ঠিক ভাবে বড়ব দেখুন সাধারণত যেটি প্রথমে ফার্স্ট প্লান্টিং করতে জুন 20 জুন 25 ভিতরে প্লানসন স্টার্ট করতে এবং জুলাই প্রথম সপ্তাহ কি জুলাই 15 তারিখ ভিতরে যে প্লানসন সরি থাকে সেটি আমার প্লানসন সকসেস হওয়ার বেশি পসিবিলিটি থাকে ফার্স্ট প্লান্টিং যেটা হয়ে থাকে যেটি লেট প্লান্টিং টিকে হুয়ে জুলাই লাস্ট সরে কি অগস্ট 15 তারিখ ভিতরে সরে প্লান্টিং চালি থাকে সেটি টিকে প্রবলেম টিকে দেখা যাই কিছু গছ মরিগলে বি নেক্সট ইয়ার আমি তাকে ক্যাজুয়াল রিপ্লেসমেন্ট করা যাই এবং সে গছ কেন বড় সেপাই মধ্যে যত্ন নিয়ে বিলকুল তো বর্ষা হব বলে সে মানে না কিন্তু বর্ষা হয়ে থাকে যেটা ফার্স্ট প্লান্টিং হয়ে থাকে সে গছ সর্ভাইভ করে যাই
1: আচ্ছা
2: তারপরে দেখুন জুলাই মাসে বর্ষা আমার টিকে কম হল অগস্ট মাসে টিকে বর্ষা হব তারপরে মঝে মাঝে মধ্যে আপনার সেপ্টেম্বর মাসে বর্ষা হয়ে থাকে শীতদিনে মধ্যে বর্ষা হয়ে থাকে যে গছটা টিকে বড়ি ন পারে সেটা আপনার অগস্ট মাসে কি সেপ্টেম্বর মাসে বর্ষায় মধ্যে সেটা গছটা বড়ি পারে যেমনি আপনার চাষ ক্ষেত্রে দেখা হচ্ছে গছটা টোটাল মরুড়ি হল সেমনি জঙ্গল ক্ষেত্রে হুয়ে না তো আমার যেতে লগাউছে তা পূর্ব 6-7 মাস পর্যন্ত গছটা নর্সারি থাকে এবং বিভিন্ন ক্ষেত্রে মধ্যে দেখা যায় 1 ইয়ার চারা মধ্যে গোটে বর্ষ চারা মধ্যে প্লানসন লগা যাই সে যেতে 6-7 মাস গোটে জায়গায় থাকে গোটে পলিথিন পট থাকে অধা দেড় ফুট কি এমনি গছটা হয়ে থাকে আমি লগাইলা পরে সে গছটা সাঙ্গে সাঙ্গে চেরা ধরিকি বড়ি চলে এবং আপনার যে লাগি থাকে আপনার টিক কুহতু আকাশে কুহতু শিশু কুহতু গম্ভারী কুহতু এসব গছ মধ্যে জঙ্গলে মধ্যে এমনি বি অছি তাকে মেন্টেন নকলে মধ্যে চারা মঞ্জি পড়িকি সেটি গছ
1: সে গোটে প্রাকৃতিক পরিবেশ সে গোটে সৃষ্টি
2: যেতবেলে আমি আর্টিফিশিয়াল ভাবে প্লানসন করুছে এবং চারাটা যেতবেলে 6-7 মাস হয়ে থাকে এবং ফুটে কি 2 ফুট হয়ে থাকে একরকম সেটা এস্টাবলিশ ভাবে হয়ে যাই থাকে তো আমি লগাইলা পরে আস্তে আস্তে গছটা বড়ি বড়ি চলে কিছু চারা থাকে যে বড়ি পারতি না আমি সেকেন্ডের দেখু গছটা বড়িলা না তাকে সেটি মধ্যে সেকেন্ডের ক্যাজুয়াল রিপ্লেসমেন্ট আউথে করা যায় এবং তাকে স্পেশাল টাইপর ট্রিটমেন্ট করা যেটি পানি দেওয়া সুবিধা আছে আপনার দেখুন আভিনু প্লানসন লাগুছি আম্বল লাগুছি বর লাগুছি অসুস্থ লাগুছি শিশু লাগুছি ନିମ୍ବ ଲାଗୁଛି କରଞ୍ଜ ଲାଗୁଛି ସେ ଜାଗାରେ ଆମେ ପାଣି କେହି ଦଉ କାରଣ ତିନି ବର୍ଷ ଭିତରେ ସେ ଗଛଟାକ ଦଶ ବାର ଫୁଟ ହବା ଦରକାର ଯେହେତୁ ପଥପାର୍ଶ୍ୱ ବନୀକରଣରେ ସ୍ପେଶାଲ କେୟାର ନେଇଯାଏ ଗଛଟା ଜଲ୍ଦି ଜଲ୍ଦି ବଢିବା ଦରକାର ତା ସହିତ ମଧ୍ୟ ଆପଣ ଦେଖନ୍ତୁ ସହରାଞ୍ଚଳ ବନୀକରଣ ଯୋଉଠି କରାହଉଛି ସେଠି ମଧ୍ୟ ଟୋଟାଲ ପାଣି ଦେବାର ବ୍ୟବସ୍ଥା ରହିଛି ବା ସ୍ପେଶାଲ କେୟାର ନେବାର ବ୍ୟବସ୍ଥା ରହିଛି ତ ବିଭିନ୍ନ ସ୍କିମରେ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ପ୍ଲାଣ୍ଟେସନ କେମିତି ଯତ୍ନ ନିଆଯିବ ସେସବୁ ରଖାଯାଇଛି ସାଧାରଣ ଭାବରେ ଯେଉଁମାନେ ସରକାରୀ ସ୍ତରରେ ଗଛ ଲାଗୁ ତା ମଧ୍ୟ ବଞ୍ଚୁଛି ଗାଁ ଲୋକମାନେ ଚାରା ନେଉଛନ୍ତି ସେମାନେ ମଧ୍ୟ ଆସ୍ତେ ଆସ୍ତେ ଚାରା ନେଇକି ସେମାନଙ୍କ ବାଡ଼ି ବଗିଚାରେ ଫାଙ୍କା ଜାଗାରେ ମଧ୍ୟ ଗଛ ଲଗାଉଛନ୍ତି
1: ଯୋଉ ଗଛ ଆମେ ଲଗାଉଛେ ବା ଚାରା ଆମେ ଲଗାଉଛେ ସଫଳତା ତାହାର କେତେ ରହୁଛି
2: ଆପଣ ଦେଖନ୍ତୁ ଯୋଉଠି ଆପଣଙ୍କର ଗୋଟେ ଦଶ ହେକ୍ଟର ଜାଗାରେ ମନେକର ଷୋହଳ ହଜାର ଗଛ ଲାଗିଲା ତାକୁ ଆମେ ଭଲ ସକ୍ସେସ କହିପାରିବା ଯଦି 80-85% ରହିଲା ଆମର ପ୍ଲାଣ୍ଟେସନ ତିନି ବର୍ଷ କି ଚାରି ବର୍ଷ ପରେ ସର୍ଭାଇଲ ହେଲା ତାକୁ ମଧ୍ୟ ସଫଳ କରିପାରିବା ପ୍ଲାଣ୍ଟେସନ ଏମିତି ଆସ୍ତେ ଆସ୍ତେ ବଢି ଚାଲିଲା ପରେ ଚାରି ବର୍ଷ ମେଣ୍ଟେନାନ୍ସ ପରେ ଯଦି ଲୋକମାନଙ୍କ କୋପରେସନ ଭଲ ରହିଲା ଏବଂ ଡିପାର୍ଟମେଣ୍ଟର ଷ୍ଟାଫ ମାନେ ଯାଇ ଭଲ ଭାବରେ ଦେଖିପାରିଲେ ତେଣୁ ସେ ଗଛଟା ଆପଣଙ୍କର ଭଲ ଭାବରେ ରହିପାରିବ ଯୋଉଠି ହେଭି ବାୟୋଟିକ ପ୍ରେସର ରହିଲା ଯୋଉଠି ଚାରିପଟେ ଗାଁ ରହିଲା ଏବଂ ଅଳ୍ପ ଜାଗାରେ ଗଛ ଲାଗିଛି 20 ହେକ୍ଟର ଜାଗାରେ ଗଛ ଲାଗିଛି ମନେକର 32 ହଜାର ଗଛ ଲାଗିଛି ଏବଂ ଚାରିପଟେ ବାୟୋଟିକ ପ୍ରେସର ଯୋଉଠି ରହୁଛି ଏବଂ ସେ ଜାଗାରେ ଗଛଟା ସର୍ଭାଇଭାଲ ପରସେଣ୍ଟ ଟିକେ କମ୍ ରହୁଛି ସେଠି 50% ରହୁଛି 60% ରହୁଛି କିନ୍ତୁ ସାଧାରଣତଃ ଏମିତି ଦେଖିଲେ ଆପଣ ଗୋଟେ ଗୋଟେ ଫୁଲ ଷ୍ଟକ୍ ଫରେଷ୍ଟ ଭିତରେ ଆପଣଙ୍କର ଯଦି 400 ଗଛ ରହିଲା 20 ବର୍ଷ 25 ବର୍ଷ ପରେ ଯଦି 600 ଗଛ ରହିବ ତାହେଲେ ସେଟା ବି ଆମେ ସକ୍ସେସଫୁଲ ଧରିପାରିବା
1: ଆଚ୍ଛା
2: ଗୋଟେ ହେକ୍ଟର ମଧ୍ୟ 600 ଗଛ ଲଗେଇଲେ ସବୁ ଗଛ ବଞ୍ଚିବି ମାନେ ନାହିଁ ଗଛ ଭିତରେ ମଧ୍ୟ କମ୍ପିଟିସନ ଚାଲିବ କିଛି ଗଛ ସପ୍ରେସ ହେଇଯିବ କିଛି ଗଛ ଆଗୁଆ ବଢି ଚାଲିବ ଏବଂ 10-15 ବର୍ଷ ଯୋଉ ପ୍ଲାଣ୍ଟେସନ ହେଇଥାଏ ଲୋକମାନେ ମଧ୍ୟ କିଛି କିଛି କାଟି ଦିଅନ୍ତି ଏବଂ ନଷ୍ଟ କରିଥାନ୍ତି କିନ୍ତୁ ଗୋଟେ ଜଙ୍ଗଲ ଯଦି 80% 60% 70% ଗଛ ରହିଲା ଏବଂ ଫୁଲ ଗ୍ରୀନ କଭରେଜ ରହିଲା ସେଠି ଆମେ ସକ୍ସେସଫୁଲ ଧରିଥାଉ ପ୍ଲାଣ୍ଟେସନ ୱାଟସପ୍ ବ୍ୟତୀତ ମଧ୍ୟ ଜଙ୍ଗଲ ଜଗିବା ପାଇଁ ଏବଂ ପୁରୁଣା ପ୍ଲାଣ୍ଟେସନ ଜଗିବା ପାଇଁ ମଧ୍ୟ ଆମ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ସ୍କ୍ୱାର୍ଡ ସବୁ ରହିଛି ଆଣ୍ଟି ସ୍ମଗ୍ଲିଂ ସ୍କ୍ୱାର୍ଡ ରହିଛି ଏବଂ ଫରେଷ୍ଟ ପ୍ରୋଟେକ୍ସନ ସ୍କ୍ୱାର୍ଡ ସବୁ ରହିଛନ୍ତି ଏବଂ ବିଭିନ୍ନ ଷ୍ଟାଫ ମାନେ ମଧ୍ୟ ଅଛନ୍ତି ସେମାନେ ମଧ୍ୟ ଜଙ୍ଗଲକୁ ସୁରକ୍ଷା ଦେବା ସହିତ ମଧ୍ୟ ପୁରୁଣା ପ୍ଲାଣ୍ଟେସନ ମଧ୍ୟ ସୁରକ୍ଷା ଦେଇଥାନ୍ତି ଯୋଉଠି ଆପଣଙ୍କର ଉଜୁଡା ଜଙ୍ଗଲର ପୁନରୁଦ୍ଧାର ମାନଙ୍କର ଜଙ୍ଗଲ ଭିତରେ ପ୍ଲାଣ୍ଟେସନ କରାଯାଉଛି ସେଠି ଜଙ୍ଗଲ ମାନଙ୍କର 100 ହେକ୍ଟର ରହିଛି ଆପଣ 20 ହେକ୍ଟର ଫାଙ୍କା ଜାଗା ପାଇଲେ ପ୍ଲାଣ୍ଟେସନ କଲେ ଗ୍ରୋଥ ଭଲ ହେଇଥାଏ କାରଣ ସେଠି ଅଟୋମେଟିକାଲି ସେ ଜାଗାରେ ମଧ୍ୟ ଅନ୍ୟାନ୍ୟ ପ୍ଲାଣ୍ଟେସନ କରିବା ପରେ ମଧ୍ୟ ଯୋଉ ଗଛ ଆପଣ ଲଗେଇଥାନ୍ତି ତାପରେ ମଧ୍ୟ ନେଚୁରାଲି ଭଲ ଭଲ ଗଛ ସେଠି ଆସିଥାଏ କିନ୍ତୁ ଯୋଉ ଜାଗାରେ ଟୋଟାଲ ବ୍ୟାରେନ୍ ଥାଏ ଫାଙ୍କା ଥାଏ ଆଗରୁ ବିଲକୁଲ ସେଠି ଜଙ୍ଗଲ ନାହିଁ ଏବଂ ସେ ଜାଗାରେ ଫାଙ୍କା ରହିଛି ସେଠି ଆପଣ ପ୍ଲାଣ୍ଟେସନ କଲେ ବହୁତ କେୟାର ନେବାକୁ ପଡ଼ିଥାଏ କାରଣ ସେ ଜାଗାରେ
1: ଉର୍ବରା ନଥିବ
2: ନଥିବ ସେଠି ଆପଣ ଖତ ଦେବେ ସାର ଦେବେ ପେଷ୍ଟିସାଇଡ୍ ଦେବେ ଏବଂ ତାକୁ ପ୍ରୋଟେକ୍ସନ କରିବା ପାଇଁ ମଧ୍ୟ ବହୁତ ଦରକାର ଚାରିପଟୁ କେମିତି ଗଛଟା ଠିକ୍ ରହିବ ଯୋଉଠି ଫାଙ୍କା ଜାଗା ଥାଏ ସେଠି ଆପଣ ସଫିସିଏଣ୍ଟ ପ୍ରୋଟେକ୍ସନ ନେବାକୁ ପଡ଼ିବ ଗଛଟା ଏଷ୍ଟାବ୍ଲିଶ ହେବ
1: ତେବେ ସବୁଠାରୁ ବଡ କଥା ହେଉଛି ଯୋଉ ସୁରକ୍ଷା ଏ ଦିଗରେ ଆମେ କେତେ ଦୂର ସଫଳ ହେଉଛେ କାହିଁକି ନା ଅନେକ ସମୟରେ ସୁରକ୍ଷା ବ୍ୟବସ୍ଥା ଯଦି ଠିକ୍ ଭାବରେ ନହେଲା ପ୍ରତିବର୍ଷ ଲଗାଉଥିବା କିନ୍ତୁ ଗଛ ବଞ୍ଚୁ ନଥିବ
2: ଆପଣ ଦେଖନ୍ତୁ ଯୋଉଠି ସହରାଞ୍ଚଳ ବନୀକରଣ କରାଯାଉଛି ସେଠି ସର୍ଭାଇଲ ପର୍ସନ ଅଧିକା ଏବଂ ସେଠି ସକ୍ସେସ ପର୍ସନ ଅଧିକା କାରଣ ସେଠି ହାଇ କଷ୍ଟ ପ୍ଲାଣ୍ଟେସନ ସେଠି ଏବଂ ତାର ପ୍ରୋଟେକ୍ସନ ପାଇଁ ମଧ୍ୟ ସ୍ପେଶାଲ କେୟାର ନିଆଯାଉଛି ଏବଂ ପ୍ଲାଣ୍ଟେସନ ଚାରିପଟେ ଆପଣ ଫେନ୍ସିଂ କରାହଉଛି ଏବଂ ଖରାଦିନେ ମଧ୍ୟ ସେଠି ପାଣି ଦେବାର ବ୍ୟବସ୍ଥା ରହୁଛି ଏବଂ ତା ସହିତ ମଧ୍ୟ ପଥପାର୍ଶ୍ୱ ବନୀକରଣ ମଧ୍ୟ ପ୍ଲାଣ୍ଟେସନ ସକ୍ସେସ ହେଉଛି ଯୋଉଠି ଗାଁ ଲୋକମାନେ ଇଣ୍ଟରେଷ୍ଟ ନେଇକି ତାଙ୍କର କୋପ୍ରୋତ୍ସାହନରେ ସେଠି ଗଛ ଲଗାଯାଉଛି ସେଠି ମଧ୍ୟ ସକ୍ସେସ ପର୍ସନ ବହୁତ ରହୁଛି ଏବଂ ଉଜୁଡା ଜଙ୍ଗଲ ଯୋଉଠି ପୁନରୁଦ୍ଧାର କରୁଛି ସେଠି ମଧ୍ୟ ପ୍ଲାଣ୍ଟେସନ ସକ୍ସେସ ରହୁଛି ପ୍ଲାଣ୍ଟେସନ ଗୋଟେ ଜାଗାରେ କରାଗଲା ଏବଂ ଚାରିପଟେ ଗାଁ ରହିଲା ସେ ଜାଗା ଯୋଉଠି ଆପଣ ବେଶୀ ବାୟୋଟିକ ପ୍ରେସର ରହୁଛି ଲୋକମାନଙ୍କର ଯିବା ଆସିବା କିମ୍ବା ବଳଦ କି ଶଗଡ଼ ଆଗରୁ ଯାଉଥିଲା ସେ ଜାଗାରେ ଆପଣଙ୍କ ପ୍ଲାଣ୍ଟେସନ କଲା ପରେ ସେଠି ଟିକେ ସକ୍ସେସ ପର୍ସେଣ୍ଟ କମ୍ ରହୁଛି ଯେହେତୁ ବାୟୋଟିକ ପ୍ରେସର ଅଧିକା ରହୁଛି
1: ତେବେ ଶେଷରେ ଆପଣ କ'ଣ ଆହ୍ୱାନ ରହିବ
2: ଯେମିତି ଆପଣ ଦେଖନ୍ତୁ ଛୋଟ ପିଲାଟେ ଜନ୍ମ ହେଲା ପରେ ଯେମିତି ପିତାମାତା ଚେଷ୍ଟା କରିଥାନ୍ତି ପିଲାଟି ଆମେ ଭଲ ଭାବରେ ପଢ଼ୁ ଏବଂ ଭଲ ପାଠ ପଢ଼ୁ ଯେମିତି ଭଲ ମଣିଷ ହଉ ସେମିତି ଯେକୌଣସି ଜାଗାରେ ଆପଣ ଗଛଟେ ଲଗେଇଲେ ଚେଷ୍ଟା କରିବା ଦରକାର ସେ ଛୋଟ ପିଲା ଭଳିଆ ତାର ମଧ୍ୟ ଯତ୍ନ ଆପଣ ନେବେ ଏବଂ ଯଦି ଯତ୍ନ ଭାବରେ ଠିକ୍ ଭାବରେ ନେଇପାରିବେ ନିଶ୍ଚୟ ଗଛ ଲାଭଦାୟକ ହେଇପାରିବ ବହୁତ ଲୋକ ନିଜ ନିଜର ଫାଙ୍କା ଜାଗା ସବୁ ଗଛ ଲଗେଇଛନ୍ତି ଆମେ ବି ଦେଖିଛୁ ବିଭିନ୍ନ ଜାଗାରେ ଫରେଷ୍ଟ ଡିପାର୍ଟମେଣ୍ଟ ତାଙ୍କର ଯେମିତି ଗଛ ଗ୍ରୋଥ ହେଇଛି ତାଠୁ ମଧ୍ୟ ଅଧିକା ଗ୍ରୋଥ ହେଇଛି ସେମାନେ ମଧ୍ୟ ବହୁତ ଯତ୍ନ ନେଇକି ସେମାନେ ଗଛ ବଢ଼ିଛନ୍ତି ତେଣୁ ଆମେ ଚେଷ୍ଟା କରିବା ଦରକାର ବର୍ତ୍ତମାନ ଯୋଉ ଅବସ୍ଥାରେ ଯେମିତି ଟେମ୍ପରେଚର ବଢ଼ିଯାଉଛି ବର୍ଷା ଠିକ୍ ଭାବରେ ହଉନି ଯୋଉଟାକି ଆମ ପ୍ରାକୃତିକ ଜଙ୍ଗଲ ଥିଲା ଯେମିତି ଆସ୍ତେ ଆସ୍ତେ ନଷ୍ଟ ହେଇଛି ଆମେ ଚେଷ୍ଟା କରିବା ଦରକାର ସେ ଜଙ୍ଗଲ କେମିତି ପୁନରୁଦ୍ଧାର ହେଇପାରିବ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ବହୁତ ପରିମାଣରେ ଗଛ ଲଗେଇ ସେ ଜାଗାକୁ ମଧ୍ୟ ଗ୍ରୀନେରୀ କରିପାରିବା ଏବଂ ସମସ୍ତେ ଚେଷ୍ଟା କରିବା ଯେ ସବୁ ଜାଗାରେ ଗଛ ବଞ୍ଚି ରହୁ ବୃକ୍ଷ ହିଁ ଜୀବନ ଏବଂ ତା ସହିତ ଆମେ ଗଛଟି ଲଗେଇଲା ପରେ ଯାହାର ଲାଭ ପାଇବା ଆପଣ ସମସ୍ତେ ଜାଣିଛନ୍ତି ତେଣୁ ଆମେ ଚେଷ୍ଟା କରିବା ଦରକାର ଯେ ପ୍ରତ୍ୟେକ ଜାଗାରେ ଗଛ ଲଗେଇ ତାର ଯତ୍ନ ନେଲେ ନିଶ୍ଚୟ ସମାଜ ପ୍ରତି ଗୋଟେ ମଙ୍ଗଳ କାମ ହବ
1: ତେବେ ଯାହା ହଉ ସୁଦର୍ଶନ ବାବୁ ଆପଣ ଆସିଲେ ବନାନୀ କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ଆଲୋଚନା ଯୋଉ ଆମେ କଲେ ବୃକ୍ଷରୋପଣ କାହିଁକି କରୁଛେ ୟାର ଉପକାରିତା କ'ଣ ଏବଂ ଏଇ ଯୋଉ ଚାରା ଗଛଟି ଲଗାଉଛେ ତାର ଯତ୍ନ କିପରି ଭାବରେ ନେବା ସୁରକ୍ଷା କେମିତି ଦେବା ସେଇଟା ହେଉଛି ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଆମେ ଆଶା କରିବା ଶ୍ରୋତାବନ୍ଧୁମାନେ ଏଇ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣି ଉପକୃତ ହେବେ ସେଥିପାଇଁ ଆପଣଙ୍କୁ ବନାନୀ କାର୍ଯ୍ୟକ୍ରମ ତରଫରୁ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ନମସ୍କାର
2: ନମସ୍କାର

0: କାର୍ଯ୍ୟକ୍ରମ ରିଲେ କରି ପ୍ରଚାର କଲୁ ଆକାଶବାଣୀ କଟକ କେନ୍ଦ୍ରରୁ। ଆକାଶବାଣୀ କେନ୍ଦୁଝର ସମୟ ବର୍ତ୍ତମାନ ଷ୍ଟୁଡ଼ିଓ ଘଡ଼ିରେ ରାତି 8ଟା। ପ୍ରଚାର କରୁଛୁ ପାରମ୍ପରିକ ଗୀତ କ୍ରମରେ ଓଡ଼ିଶୀ।
1: প্রিয় টিপি এনওডিএল বিজুলি উপভোক্তা আপনার জানান কি এবে 25 বর্ষ পাই বিজুলি বিল চিন্তার মুক্তি পিএম সূর্য ঘর যোজনার মাত্র 1875 টাকা দেই আজ্ঞা হ্যাঁ মাত্র 1875 টাকায় নিজ ছাত উপরে সোলার প্যানেল বসান্তু এবং বর্ষক 5000 টাকা পর্যন্ত সঞ্চয় করন্তু আজি 1800345678 কিংবা 1912 রে যোগাযোগ করন্তু।

নমস্কার শ্রোতা বন্ধু, পবিত্র ঘোষযাত্রার আপনার অনেক অনেক শুভেচ্ছা জনাই আরম্ভ করুছু প্রগতি পথে কার্যক্রম। প্রযোজনা অনিতা তির্কি, উপস্থাপনার মন্তুষার সামন্ত। শ্রোতাবন্ধু, লক্ষ লক্ষ লোকঙ্কর সমাবেশে অনুষ্ঠিত হয়ে যাইছি পবিত্র শ্রীগুণ্ডিচা রথযাত্রা। জনসমুদ্রে পরিণত হয়ে যাইছিল শ্রীক্ষেত্রর বড়দাণ্ড। হরিবোল, হুড়োহুড়ি, মৃদঙ্গ এবং কাহাড়ির বাদ্য ভিতরে শ্রীজীবু মানে বড়দাণ্ডকে ওলেই আসিলে পহণ্ডি করে। চলচঞ্চল হয়ে উঠেছি বড়দাণ্ড সবু। জন্মবেদি গুণ্ডিচা মন্দিরে বিরাজমান করছেন শ্রীজীবু মানে। এবে মধ্যে হাজার হাজার শ্রদ্ধালু প্রতিদিন দর্শন করছেন শ্রীজীবু মানুষ। জন্মবেদী দর্শন কলে সর্বমুখ্য হয়ে থাকে। বিভিন্ন জায়গায় লাগি রয়েছে মেলা মহোৎসব, এরপরে হেরা পঞ্চমী, তারপরে পুঁ বাহুড়া যাত্রা, পুঁ সুনাবেশ, পুঁ লক্ষ লক্ষ লোকঙ্কর সমাগম ঘটব।

শ্রোতা বন্ধু, এই রথযাত্রায় লক্ষ লক্ষ লোকঙ্কর তো সমাগম হয়ে থাকে। রথযাত্রা সময় স্বাস্থ্য রক্ষা পাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ ওড়িশা সরকারঙ্ক তরফ মার্গদর্শিকা জারি করা যাইছি। মহাপ্রভু শ্রীজীউ মানঙ্কর রথযাত্রা ও বাহুড়াযাত্রা সময় শ্রীক্ষেত্র পুরী, কেন্দুঝর, কেন্দ্রাপড়া, বারিপদা, কোরাপুট আদি বিভিন্ন স্থান মানঙ্করে প্রবল জনসমাগম হব। বর্ষা দিন হইতিবারু বিভিন্ন সংক্রামক রোগর আশঙ্কা এবর্ষ অধিক হবার অনুভূত করা যাউছি। ওড়িশা রাজ্যরে করোনার ভয় মধ্যে দেখা দেইছি। এথিরু রক্ষা পাইবা পাই অনেকগুড়ে সতর্কতা পালন করিবা বিধেয়। পিইবা পাই ফুটা পানি, ব্লিচিং পাউডার দ্বারা বিশোধিত পানি, হালোজন বটিকা দ্বারা বিশোধিত পানি ব্যবহার করন্তু। খাইবা পূর্বরু, রাঁধিবা পূর্বরু এবং শৌচ হওয়া পরে ভালো ভাবে সাবুনরে হাত ধুঁতু। খোলা বিক্রি হওয়া খাদ্য, বাসি খাদ্য, পচা ফলমূল, দহিবরা, গুপচুপ, সরবত, লসি আদি গ্রহণ করন্তু নাহিঁ। থন্ডা কাশ, জ্বর, ঝাড়া কিংবা বান্তি আদি লক্ষণ থিবা ব্যক্তি, বয়োবৃদ্ধ, ভিন্নক্ষম, গুরুতর অসুস্থ থিবা ব্যক্তি ভিড় ভিতরকু ন আসি টিভি মাধ্যমে রথযাত্রা দেখন্তু, নহলে রেডিও কিংবা মোবাইলে ধারাবিবরণী শুনিপারন্তি। খরা হেউথিলে মুন্ডরে টোপি ও দাগামচা ব্যবহার করন্তু, কিংবা বর্ষা হেউথিলে ছত্তা রেনিকোট নিশ্চিত ব্যবহার করন্তু। শোইবা বেলে রাতিরে মশারি ব্যবহার করন্তু। অসুস্থ অনুভব কলে নিকটস্থ আশু চিকিৎসা কেন্দ্রর পরামর্শ করন্তু। আম্বুলান্স পাই 108 এবং স্বাস্থ্য সূচনা পাই 104 কু দেহমুক্ত ফোন করন্তু। মনে রাখন্তু, আপনার স্বাস্থ্য আপনার দায়িত্ব। শ্রোতা বন্ধু, এবে তো লগাণ বর্ষা লাগি রয়েছে, কেতক তলুয়া অঞ্চল মধ্যে বর্ষার পানি ঘেরে রয়েছে। জলসম্পদ বিভাগ ওড়িশা সরকার তরফ বন্যা আউ বর্ষা ঋতু পাই সতর্ক সূচনা জারি করা যাইছে। এতদ্বারা সমস্ত অবগতি নিমন্তে জনাই দেওয়া যাচ্ছে যে চলিত বর্ষা ঋতুরে বিভিন্ন নদী, নাল ও কেনাল গুড়িকরে জলস্তর যেকোনসি মুহূর্তে হঠাৎ বড়ি যাবার সম্ভাবনা থাকে। তেণু আপনমানে নদী, নাল, কেনাল বা জলভণ্ডার ভিতরকু যাওয়ার সময় সতর্কতা অবলম্বন করন্তু। গভীর জল ও প্রখর স্রোত ঠার দূরে রুহন্তু। স্কুল কলেজ যাওয়া পিলামানঙ্ক প্রতি তথা বৃদ্ধ বয়স্ক মানঙ্ক প্রতি অধিক

0: শ্রোতা বন্ধু, আম অঞ্চলের সোনা ঝিও কুনি দেহুরী অখ্যাত পলিঠার দিল্লি দরবার যায় তার প্রশংসা। সে কিভাবে অন্টা ভিড়ি আগুকু বাহারি নিজর তথা নিজ অঞ্চলের প্রগতির সূত্রধর সাজি পারিছি। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী মধ্যে তার উদ্যমক তাঙ্কর মন কি বাত কার্যক্রমের প্রশংসার শতমুখ হয়ে পড়ছন্তি। আসন্তু ভৌণীক মুহর বিপদ শুনিবা।
1: সমস্ত মো তরফ নমস্কার জনাওছি শ্রোতা বন্ধু মানুষ। লাইফ রে হো কিছি অন্য কো সেকশন রে বি কষ্ট পরে যে জিনিসটা আসে সেটা খুশির মুহূর্ত হি আসে। সেই মো লাইফ রে বি সেমতি হইতিলা। মো বহুত মানে কষ্ট করিয়াকু পড়িতিলা। সে কষ্ট পরে যেহেতু গোটে দিন এমিতি জনে লোক যে কি আমার মাননীয় প্রধানমন্ত্রী তাঁক মুহরে মো নাটা নবা তো মানে সমস্তে মো পাই খুশি, মো পরিবার খুশি, মো বি খুশি, আমার ডিপার্টমেন্ট খুশি, সমস্তে বহুত খুশি। তো আমার গাঁর গোটে বুড়া লোক সে গোটে মেসিন ধরিক সে সূতা বাহার করে টসর, তাকে মু বহুত টাইম নিরীক্ষণ করিকি দেখে। তো যেহেতু মো জেজেবাপা হিসাব হুঁতি তাঁক পচারে এইটি টিকে টিকি সব সূতা বাহার করিকি এথিরে তুমি কন করিদেব। মো জেজেবাপা কহিলে সে এইটা টিকে টিকি হয়েছি, তাকে সাইতে সাইতে রক্ষিকি মু গোটে দিন তাকে গোটে চদর বনাইকি ঘোড়াইবি দেখিবু। তারপরে দেখাইলে তাঁকর গোটে চদর টসর, সেতবে কাটিয়া পুরা কলা দেখা হচ্ছিল, এত ফিনিশিং নথিলা। তো মু দেখিকি এইটা কেতে বর্ষ হল তোমার চাদর, মু তাঁকু পচারলি, সে কহিলে আসিকি মতো এটা 22 বর্ষ হয়ে গলানি, মানে এতি লাস্টিং। মু সেই দিনঠু দেখুছি কি মানে ইয়ে কুকুন গোটে এমিতি জিনিস সে এতি লং লাস্টিং হুয়ে। আমি যে মার্কেটে কপড়া কিণুছে আমাকে গোটে বর্ষ পিঁধবা কষ্ট লাগুছে, কিন্তু ইয়ে 20-25 বর্ষ পর্যন্ত লাস্টিং যাচ্ছে। মানে এইটা হি সবুঠু ভাল জিনিস মো মাইন্ডে সেতবে হি আসিছিল। তো সেবেঠু মোর ইন্টারেস্ট লা, যেহেতু কুকুনটা আমার গাঁ গহলির চাষ হুয়ে, কুকুন সহিত আমি জড়িত, আখপাখের সবুড়ে যেত চাষ হুয়ে আমি বহু সারা কুকুন দেখু। তো সেই তার প্রতি গোটে ইন্টারেস্ট আসি যাই সেবেঠু মন লাগি দিয়েছিল কি মু এ কাম আগু করিবি।
2: আপনার গাঁরে লাইন রু ন আপনার সোলার পাওয়ার পাইলে, এ সোলার পাওয়ার পাই প্রকৃত বহু খরচ করা পড়ে।
1: আমি যেহেতু এসটি এসএম পিলা, এসটি পিলা আমার কিছু সবসিডি লা। আমি গোটে মেসিন দেখুল, যেত আমি সুতা কাটুলু আমি গোটি মেসিন তিনজন ঝিও বসিকি সুতা কাটুলু, সে ভিতর তিনজন ভিতর জনে কি রহিগলে আমি মেসিন চলাই পারু। তো সেটা আমি কুলু কি আমি ইন্ডিভিজুয়াল গোটি ঝিও গোটি মেসিন বসিকি চলাইলে ঠিক হব, কিন্তু না মো পাখে যেত টাইম হব, মো 8 ঘন্টা চলে, 12 ঘন্টা চলে, সেটা মোর কাম হব। আর তা পাখে যে 6 ঘন্টা চলাইব, 4 ঘন্টা চলাইব, তার টাইম অনুসারে তার সেটা হয়ে যাব। কিন্তু আমি তিনজন যেহেতু গোটে মেসিনে বসাইল, জনে কি রহিগলে আমাকে অসুবিধা হতো, সেই আমি বি চাহিদ ইন্ডিভিজুয়াল গোটে গোটে মেসিন সহ কাম করা। সেইটা আমাকে দিয়েছিল আমার যে দিল্লির অনেক রেশম সূত্র, সে গোটে মেসিন আমাকে আনিকি ডেমো দেখাইল, যে ছুটিয়া মেসিন দুইটা এন্ড অছি, তো বহু সুন্দর মেসিন, যেহেতু ছুটিয়া মেসিন আমি কোটি বি টেকি নেই পারবু। আর তারপরে তা দিয়ে ব্যাটেরি কনেকশন আছে, করেন্টর কনেকশন কিছু নথিলা, ব্যাটেরি সোলার পাওয়ার যে গোটে ছোট ব্যাটেরি লাগিছিলা, সে ব্যাটেরি সে মেসিন 24 ঘন্টা চালুছিলা, তা সহিত সেটি গোটে ছোট বল বি লগাই দেলে, সে বল বি লাইট বি দেই পারতো, সেইতিমাই আমি সেই মেসিন কু সিলেকশন করিলু। না এই মেসিন আমা পাই ঠিক আছে, ছোটিয়া মেসিন সোলার গোটে ব্যাটেরি অছি, আর ছোটিয়া সোলার প্লেট, আর গোটে লাইট বি অছি, মেসিন চালিবা সহিত লাইট বি জড়িব, তো অসুবিধা হবনি, সেইতিমাই আমি তাকু হি চুজ করিলু। তারপরে মেসিন আসলা পরে যেতবেলে আমি ধীরে ধীরে বড়ি বড়ি কি ঝিও সংখ্যা বড়ি গলু, আমি 70-80 ঝিও যেতবে হয়ে গলু, সেতবেলকু সবু মেসিন উপরে যেত প্রেসর পড়ে গলা কি ছোট সোলার পাওয়ার সে সব কাম হবনি, তো বড় আকারে তাকে করিয়াকু পড়িও। সেইতিপাই পিকে মহাপাত্র থিলে নাম সেক্রেটারি কোপারেটিভ সোসাইটির, সে সেগুলা হ্যান্ডেল সব করলে আমাকে সে বিষয়ে জনা নথিলা, আমি তো সে টাইমে কাম সব করলু। তো 13 কেভি ওয়াটর গোটে সোলার সিস্টম লগা হয়েছি ইউনিট সারা, প্রত্যেক রুম রে আমার সোলার পাওয়ার লাইট, সোলার পাওয়ার ফ্যান, আর যেতে সব মেসিন যাক চালিছে, কোনো রিলিং মেসিন হোক, ওয়েভিং মেসিন হোক, আর আমার এমব্রয়ডারি মেসিন হোক, ডিজিটাল প্রিন্ট হোক, কি আমার স্টিচিং মেসিন হোক, সবু গুড়াক আমার সোলার পাওয়ার এবে সব মেসিন চালিছে।
2: সুতা কাটিলা পরে
1: আজ্ঞা
2: লুগা বুনিবা বা লুগা তৈরি করিয়া পাই তাকো কোন বাহারকু পঠান্তি?
1: আমার লুগা বুনিবার দুইটা সিস্টম আছে, গোটে আমার পাওয়ার লুম আছে যেটা কি অটোমেটিক আপনার সুইচ দবাই দেলে সে অটোমেটিক কপড়া বুনি হয়ে বাহারিব, আর গোটে আমার রয়েছে হ্যান্ডলুম যেটা কি হাতরে সব জিনিস করিয়া পড়ব। হ্যান্ডলুম আমার পাখে বর্তমান তিনটা হ্যান্ডলুম আছে, অবিকা টাইমে আমার গোটে ধুতি জুড় লাগিছে, আর গোটে আমার শার্টিং কপড়া লাগিছে, আর গোটে আমার টসরের শাড়ি লাগিছে। সেই হ্যান্ডলুম উপরে কিছু ডিজাইন যদি করিবার অছি, আম পাখারে ডিজাইনর বি অছন্তি, আও হ্যালো।

0: চমৎকার, অতি চমৎকার।
1: হেইটি বাই আসিলেনি,
2: ভাগ্য
3: ভাগ্য
0: মহাভাগ্য।
4: মল্লি, অতিথি মানুষ কহিদে আজির নৃত্য গীতর আসর স্থগিত করা যাইছি, সেমানে কালি আসিবে।
3: কাহিকি চারুলতে এভাবে দারুণ নিষ্পত্তির কারণ কোন চারুলতে?
2: ইয়া অন্যায়, ঘোর অন্যায় চারুলতে।
1: বাই তো কহিদে ভিতরকু চালি গলেনি, আউ পচারুচন্তি কাহাকু?
3: হেলে এত রাতির আমি যাবো কুয়াড়ে যে?
1: সমুদ্র কূলকু চালি যাঁতু, শীতল পবন বহু থিব, রাতিটা সেইঠি কটেই দেবে।
2: তাহলে চালো বন্ধু।
3: চালু না
5: চারুলতে।
4: কুহন্তু প্রিয়তম,
5: ই তুমি কোন কল?
4: কোন কলি?
5: অতিথি মানুকু নিরাশ করি ফেরি দেল যে।
4: কালি কি আসিবা পাই কণ্ট দেলি পরা।
5: কেতে আশা নেই রাতিক পাই আসিলে, সাথে আনিলে মন লাখে উপহার, বিপুল ধন, আয় অলঙ্কার, সেসব তুচ্ছ করেদেল।
4: মোর অতি প্রিয় ভক্ত কবি বলরাম দাসঙ্ক তুলনারে সে সমস্ত মূল্যবান উপহার অতি তুচ্ছ, অতি নগণ্য। কহিলে এত দিন পরে এ অভাগিনী চারু কথা আপনার কেমিতি মনে পড়লে?
5: তুমি তো জাঁছ চারু, প্রভু চকাটোলাঙ্কর এ অধম সেবক তা নিজ আয়ত্তরে নথায়, তা ডোরি যেওয়াড়কু টানি নিয়ে মু সেই আড়কু উটারি চালি যায়।
4: বুঝিলি, রাতি পাহিলে নীলাদ্রি বিহারীঙ্কর পবিত্র ঘোষযাত্রা, তো তারি রথ দৌড়ি টানিবাকু শ্রীক্ষেত্রকু আগমন। ঠিক কহিলি না?
5: কালিয়ার ডোরি ঠারু আউ এক শক্ত ডোরি মতে এঠিকে আকর্ষিত করিথায় চারু।
4: সে পুনি কেউ ডোরি প্রিয়?
5: মো হৃদয়ের রাণী প্রিয়তমা চারুমুখীঙ্কর প্রেম ডোরি।
4: তেবে তো চারুলতার জীবন ধন্য হয়ে গলা, এ দাসী প্রতি এতিকি সুদয়া রক্ষিথিবে প্রিয়তম। বসন্ত, এই কুসুম সজ্জিত পলঙ্ক উপরে বসন্ত। আপন আপনকর চিত্ত বিনোদন পাই গীতটিয়ে গাউছি, শুনন্তু।

0: যা যা,
1: তাকু এমিতি ধক্কা দিয়ে দেলি যে রথর গড়ি গড়ি যাই তলে পড়িলা, গোড় হাত ছিঁড়ি যাই লহু লুয়াণ হয়ে যাইছি। হেই দেখুন জেজে, দেখুন সেটি কেমন সে উঠিকি বসিলানি।
2: আরে সে তো সেটি বসি কান্দুচি।
1: হ্যাঁ পরা জেজে, দি হাত মথারে লগে রথ উপরে দিহকু চাই কোন গুড়ায় গুণু গুণু গুণু গুণু হচ্ছি।
3: প্রভু প্রভু শরণ রক্ষিণ মহাবাহু, তো বলরে কোন এইয়া দিলা, তো পুরা ভক্ত বচল হরি, তু লল্দি ঘোষের থাউ থাউ মতো পর হস্তরে দণ্ড দিলু, তো সুদর্শন চক্রে যদি মো মুল্ড গণ্ডি কু হাঁড়ি দি গড় করে দিয়ে থাকত মোটে বি দুঃখ করি নি, তু মোর প্রাণ বন্ধু বলে তো ছাবকু দৌড়ি আসি যে তু মতো এই পুরস্কার দেলু।